0: সত্যি কে তেজ
1: এলিনা, আমি বিয়ে করম না।
2: ভর্খর তো পড়তেছম, কাহ বেকো কুরা গরেকো।
1: আমি লিভিং টুগেদারমা পনি বসন সকছম নি।
2: পছি গায়ের দুঃখ তো দিদেনও নি।
1: ইয়া, এস্তো কুরা না গরো না।